133 আদি শঙ্কর জাতীয় বিহন লগাতু এক একর জমিপাই দশ রু বার কিলোগ্রাম বিহন দরকার হয়ে থাকে শেষ ওড় চাষ বেড়ে একর প্রতি অনুমোদিত সার মধ্য ষাঠিয়ে কিলোগ্রাম যবক্ষারাজান সার চবিশ কিলোগ্রাম ফসফরস সার ষোহল কিলোগ্রাম পটাশ সার সমুদায় ফসফরস ও পটাশ সার এক তৃতীয়াংশ যবক্ষারাজান প্রয়োগ করতু মূল সার ভালোভাবে উপর মাটি মিশাইয়া পরে বেবিকন কু ধাড়ি ধাড়ি পঁয়তাল্লিশ সেটিমিটর ও গছকু গছ কোড়ি সেটিমিটর দূরতা রাখি পাঁচ সেটিমিটর গভীরে লগাতু প্রতিবুধারে দুইটি হিসাবরে একর প্রতি পচাশ রু পঁচস্তরি হাজার গছ লগাতু বর্তমান সময়ের টমাটো ফসলের ধরা মাছি লাগবার সম্ভাবনা রয়েছে পরিচালনা পাই একর প্রতি আট রু দশটি হলদিয়া অঠাযুক্ত জন্তা লগাতু প্রাথমিক অবস্থায় এই পোকর পরিচালনা পাই একর প্রতি ছশ মিলিলিটর নিম্ব আধারিত কীটনাশক।

তোচিমিৎসু মোটেগি এবং আমেরিকার মার্কো রুবিও বৈঠকের অংশগ্রহণ করবে। বিভিন্ন প্রসঙ্গে কোয়াড সহযোগকে অধিক ত্বরান্বিত করা লক্ষ্য নিয়ে এই বৈঠকে মত বিনিময় হব। কোয়াড সদস্য গোষ্ঠী রাষ্ট্রগুলোর সহভাগিতার জারি রয়েছে পদক্ষেপগুলোর অগ্রগতি স্থিতি নিয়ে বৈঠকের সমীক্ষা করা হবে। আলোচনার ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিকাশ এবং পারস্পরিক স্বার্থ সম্বলিত আন্তর্জাতিক প্রসঙ্গগুলি উপরে আলোচনা হব বলে জনাপড়ছে। এক মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্র পাইঁ কোয়াড দৃষ্টিকোণ উপরে গতবর্ষ জুলাই পহিলার ওয়াশিংটন ডিসিঠারে অনুষ্ঠিত বৈঠকে হয়েছিবা আলোচনা উপরে এই বৈঠকে মধ্য মত বিনিময় হব। আমেরিকার বৈদেশিক মন্ত্রী মার্কো রুবিও গত 23 তারিখর চারিদিনিয়া ভারত গস্তরে আসিছন্তি। অস্ট্রেলিয়া এবং জাপানর বৈদেশিক মন্ত্রী গতকালি দিল্লিরে পৌঁছিছন্তি। সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি এবং পশ্চিম এশিয়া সংঘর্ষ সময়রে চলিত বর্ষের এই বৈঠক গুরুত্ব বহন করুছি। ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানকু নিয়ে গঠিত কোয়াড রাষ্ট্রগোষ্ঠী এক প্রমুখ সংগঠন ভাবে উভা হওয়া সহ ভারত প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্রে শান্তি, সুরক্ষা এবং নিরন্তরতা উপরে প্রাথমিকতা প্রদান করুছি। ভারত এই রাষ্ট্রগোষ্ঠীর অধ্যক্ষ ভাবে এবে বৈঠক আয়োজন করুছি। স্বাস্থ্য সুরক্ষা, জলবায়ু পরিবর্তন, গুরুত্বপূর্ণ তথা আধুনিক প্রযুক্তিবিদ্যা ভলি প্রসঙ্গ এবং বিভিন্ন ক্ষেত্রে সৃষ্ট আহ্বানগুলোর মোকাবিলা দিগরে কোয়াড সদস্য রাষ্ট্রগুলি সকারাৎমক ভূমিকা গ্রহণ করুছন্তি। এথিসহ আঞ্চলিক দেশগুলোর সামুদ্রিক ক্ষেত্র নেই সচেতনতাকে এই রাষ্ট্রগোষ্ঠী সুদৃঢ় করুছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজিঠার তিনদিনিয়া সিকিম গস্তরে যাবে। গস্ত অবসরের রাষ্ট্রপতি সেখানে বিভিন্ন কার্যক্রমে যোগদেওয়া সহ কতক স্থানক পরিদর্শনের যাবার কার্যসূচী রয়েছে। রাষ্ট্রপতি স্বাগত করা রাজ্য সরকার পক্ষ ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা। সন্ধ্যায় গ্যাংটকর নামগেল ইনস্টিচ্যুট অফ তিব্বতোলজি পরিদর্শন করবে। আসন্তাকালে রাষ্ট্রপতি নাথুলা পাস গস্ত করা সহ সেখানে নিয়োজিত সৈনিকক সহ ভাব বিনিময় করিবার কার্যসূচী রয়েছে। গ্যাংটক স্থিত সিকিম বিশ্ববিদ্যালয়ের আসন্তাকালে সমাবর্তন উৎসবরে রাষ্ট্রপতি যোগদেবে। এই অবসরের 14,000 ছাত্রছাত্রীঙ্কু ডিগ্রি প্রদান করা যাবে। গস্তর শেষ পর্যায়ে রাষ্ট্রপতি গ্যাংটক পালজোর স্টাডিয়ামঠারে আয়োজন হওয়াকু থিবা এক কার্যক্রমে সিকিম পুলিশকু রাষ্ট্রপতি ধ্বজা প্রদান করিবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুইদিনিয়া রাজস্থান গস্তরে যাই গত সন্ধ্যায় বিকানেরে পৌঁছিছন্তি। আজ বিভিন্ন কার্যক্রমে যোগদেবে। পূর্বাহ্নরে সীমা সুরক্ষা বাহিনীর 179তম ব্যাটালিয়নর সাঞ্চু সীমান্ত আউটপোস্টরে প্রথম এক কার্যক্রমে যোগদেবে। এক প্রহরী সম্মেলনী আয়োজিত হওয়া সহ মহিলা বারাকগুলো আভাসী মাধ্যমে উদ্ঘাটন করবে। সীমার নিয়োজিত সীমা সুরক্ষা বল কর্মচারী সহ মধ্য মত বিনিময় করিবার কার্যক্রম রয়েছে। আজ অপরাহ্নরে বিকানেরে বিএসএফ আঞ্চলিক মুখ্যালয়ে সীমা সম্বন্ধীয় বিভিন্ন প্রসঙ্গ নেই এক উচ্চস্তরীয় বৈঠকে শ্রী শাহা যোগদেবার কার্যসূচী রয়েছে। বৈঠকে সীমা সুরক্ষা, স্মার্ট বাড়, ড্রোন নিরীক্ষণ, অনুপ্রবেশ রোকিবা পাই আধুনিক প্রযুক্তিবিদ্যার ব্যবহার উপরে মত বিনিময় হওয়া নেই সম্ভাবনা রয়েছে। মন্ত্রী শ্রী শাহা আসন্তা 29 তারিখে গুজরাটর ভুজ গস্তরে যাই সীমা সুরক্ষা বল সীমান্ত পোস্ট পরিদর্শন করিবার কার্যসূচী রয়েছে। আসন্তা মাস 5 তারিখে শ্রী শাহা ত্রিপুরা সীমান্ত অঞ্চল গস্ত করবে। পরে পশ্চিমবঙ্গ গস্তরে যাই সেঠাকার সীমান্ত অঞ্চল পরিদর্শন করিবার কার্যসূচী রয়েছে। দেশের সীমা অঞ্চল গস্ত এবং সুরক্ষা সম্বন্ধীয় সমীক্ষার অংশস্বরূপ শ্রী শাহা এইসব অঞ্চলক গস্ত করিবার কার্যক্রম স্থির হয়েছে। আপনার সম্বাদ শুনুছন্তি আকাশবাণী। আমেরিকা সেনা পক্ষর ইরান ক্ষেপণাস্ত্র প্রক্ষেপণ অঞ্চল এবং হরমুজ প্রণালী নিকটে কতক ডঙ্গাকে লক্ষ্য করে আক্রমণ করা যাইছি। দুই দেশ মধ্যে যুদ্ধবিরতি চালিথিবা সময়রে মধ্যে আত্মরক্ষা পাই এভাবে আক্রমণ হয়েছিবা আমেরিকা কহিছি। সেন্টকম মুখপাত্র টিমোথি হকিন্স কহিছন্তি এই ডঙ্গাগুড়িক ইরানর ক্ষেপণাস্ত্র প্রক্ষেপণ স্থল এবং হরমুজ প্রণালীর মাইন্স উপযোগ করিবাকু চেষ্টা করুথিলে। সৈন্যক সুরক্ষা পাই আমেরিকা এই পদক্ষেপ গ্রহণ করেছি। তবে অত্যন্ত সংযমতার সহ আক্রমণ করা যাইতিবা শ্রী হকিন্স কহিছন্তি। অন্যপক্ষে আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প কহিছন্তি দুই দেশ মধ্যে যুদ্ধবিরতি আলোচনা গতিশীল হয়েছে। এক রিপোর্টে কুহাযাইছে আঞ্চলিক উত্তেজনা হ্রাস করা লক্ষ্য নেই ইরান আমেরিকা নেতৃত্ব অধীনরে অত্যধিক সমৃদ্ধ ইউরেনিয়াম ভণ্ডার হস্তান্তর করা নীতিগত ভাবে সহমত হয়েছে। ইরান সহ দীর্ঘকালীন যুদ্ধ সমাপ্তি লক্ষ্য নেই রাষ্ট্রপতি ট্রম্প সাউদি আরব সমেত অন্য কতক দেশক আব্রাহাম চুক্তি সামিল হওয়ার আহ্বান দিয়েছেন। ট্রুথ সামাজিক গণমাধ্যমে শ্রী ট্রম্প এ সম্পর্কে সূচনা দিয়ে কিন্তু ইরান সহিত হওয়াকু চুক্তি বেশ গুরুত্বপূর্ণ সাব্যস্ত হব। চুক্তি বিফল হলে পুনর্বার যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েপে এবং পূর্বাপেক্ষ

0: चित्रा सिंह को अभी आप सुन रहे थे इस गजल में, और इसके साथ ही आज का ये प्रोग्राम रंग तरंग यहीं समाप्त होता है। ये है विविध भारती, देश की सुरीली धड़कन। कुछ ही पलों में आप सुनेंगे समाचार।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं लवलीन निगम।
2: এতবেলা পর্যন্ত কার্যক্রম রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লির আকাশবাণী বারিপদা শ্রোতাবন্ধু স্টুডিও ঘটি সময় বর্তমান মধ্যাহ্ন 12টা আরম্ভ করুছু ঝুমট সঙ্গীত কার্যক্রম প্রযোজনা নাগভূষণ মাঝি উপস্থাপনা মহেন্দ্রনাথ মুর্মু এবং পদ্মিনী হাঁসদা ঝুমট সঙ্গীত শুনিপারিবে পরিবেশন করেছেন শিল্পী হৃদানন্দ মহান্ত এবং সাথী সাথী কলাকার মানে হেলে সঞ্জুলতা মহান্ত, নির্মলা মহান্ত, ডম্বরুধর মহান্ত, মকরন্দ মহান্ত, টিকায়ত মহান্ত, সত্যবান মহান্ত এবং প্রেমলতা মহান্ত।
3: ঝুমর সঙ্গীত কার্যক্রমে আজ শুনন্তু ঝুমর গীত পরিবেশন করেছেন
4: হৃদানন্দ মহান্ত এবং তাঙ্কর সাথী কলাকার মানে হেলে লতিকা মহান্ত, সঞ্জুলতা মহান্ত, নির্মলা মহান্ত, প্রেমলতা মহান্ত, সঞ্জুলতা মহান্ত, ডম্বরুধর মহান্ত, মকরন্দ মহান্ত, টিকায়ত মহান্ত এবং শত্রুঘ্ন মহান্ত।

0: खबर।
1: छाया गीत का आज का सफर आपने तय किया जयंत के साथ, अब इजाजत दी।
2: এতে অনুযায়ী কার্যক্রম রিলে করে শোনাইল বিবিধ ভারতী প্রসারণ সেবা দিল্লির আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান অপরাহ্ন 5:30 আরম্ভ করছু এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ।

শ্রোতা বন্ধু, শুনলে গীতি কথা কথা দুই হৃদয়ের কার্যক্রম কিপরি লাগিলা চিঠি মাধ্যমে নিজের মতামত জনাইবে। চিঠি লিখিয়া ঠিকানা হেউছি যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বারিপদা পিনকোড নম্বর 7577002। আজ পাই এটি রহুছু, নমস্কার।

শ্রোতা বন্ধু, আপনার শুনুলে কার্যক্রম অযুব বাণী কার্যক্রমটি প্রযোজনা করলে নাগভূষণ মাঝি, উপস্থাপনার থিলে সুনিতা বেড়া এবং পলিনা সরকারিয়া। আকাশবাণী বারিপদা আরম্ভ করছু সূচনা ও সম্বাদর কার্যক্রম।

শ্রোতা বন্ধু, বারিপদা কলাকার পরিবার তরফর জুন 1 তারিখ রু 6 তারিখ পর্যন্ত নাট্য উৎসব মহোৎসব আয়োজন করা যাচ্ছে। জুন 1 তারিখ 2026 মশিয়া মঞ্চস্থ হওয়া যাচ্ছে মুঠায়ে মাটি, রচনা ডক্টর বসন্ত কুমার মহাপাত্র, নির্দেশনা ধীর বসা। 2 তারিখ দিন মঙ্গলবার মঞ্চস্থ হওয়া যাচ্ছে নিষ্পত্তি, রচনা ক্ষীরোদ বিহারী সিট, নির্দেশনা গৃহী রাগ জেনা। ক্ষমা করিবে, মুনিরাম জেনা। জুন 3 তারিখ বুধবার মঞ্চস্থ হওয়া যাচ্ছে চক্রব্যূহ, রচনা এবং নির্দেশনা ডক্টর কুমারমণি নায়ক। 4 তারিখ বুধবার মঞ্চস্থ হওয়া যাচ্ছে গোইঠা বাবা, রচনা রণজিৎ পটনায়ক, নির্দেশনা অনদা শঙ্কর দাস। 5 তারিখ দিন শুক্রবার মিডিল ক্লাস, রচনা সোমনাথ সাহু, নির্দেশনা মহেশ সাহু। 6 তারিখ দিন শনিবার মঞ্চস্থ হওয়া যাচ্ছে নইর ঠিকনা, রচনা ডক্টর পঞ্চানন পাত্র, নির্দেশনা ডক্টর প্রকাশ চন্দ্র দাস। নাট্য মহোৎসব স্থান শহীদ স্মৃতি ভবন, সময় প্রতিদিন সন্ধ্যা 7 ঘটিকা। আপনমানকু সপরিবার এবং বন্ধু বান্ধব সহ আসি নাটক দেখিবাকু সাদর নিমন্ত্রণ রহিলা। নাটক দেখন্তু, নাটক বঞ্চান্তু। নিবেদক বারিপদা কলাকার পরিবার।

0: এতবেলে যাই কার্যক্রম রিলে করে শুনাইল আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী বারিপদা ষ্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে সাতটা আসন্ত শুণবা আদিবাসী সঙ্গীতর কার্যক্রম কার্যক্রমটি প্রযোজনা করছেন নাগভূষণ মাঝি উপস্থাপনার মহেন্দ্রনাথ মুর্মু।
1: পরিবেশন করেছেন সুরেন হেমব্রম এবং তাঙ্কর সাথী কলাকার মানে।
2: মাতৃভূমি পরাধীনতার শিকুড়িরে বন্ধা হয়েছি, মাত্র এথিরে বসবাস করুথিবা আদিবাসী মানে নামকু মাত্র, জন্ম মাটিরে অন্য মানে বেশ আনন্দরে জীবনযাপন করুথিবা বেলে জন্ম মাটি ছাড়ি অন্যত্র যিবাকু হেউছি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনুথিলে 1947 এই গীতটি কণ্ঠদান করেছিলেন সুজাতা মহান এবং অনুরাধা শ্রীরাম। পরবর্তী কথাচিত্র টু স্টেটস কণ্ঠশিল্পী কে মোহন এবং ইয়াশিতা শর্মা।

নমস্কার শ্রোতা বন্ধু, মু বিনোদিনী আরম্ভ করুছু আজির প্রকৃতি ও পরিবেশ কার্যক্রমকু। শ্রোতা বন্ধু, এই সুন্দর সবুজিমা ভরা বিশাল পৃথিবী এক উন্নত ও সভ্য মানব সমাজ বসবাস করা সহ অনেক জীবজন্তু উদ্ভিদ ও প্রাণীজগত বসবাস করে আসুছেন। আমি সমস্তে প্রকৃতি উপরে নির্ভরশীল। এই সবুজিমা ভরা বাতাবরণ আমি শ্বাসক্রিয়ার অম্লজান নেই থাও এবং কার্বন ডাইঅক্সাইড বা অঙ্গারকাম্ল ছাড়ি থাও। আমি যে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলক ছাড়ি থাও তাহলে আম চতুর্পার্শ্বরে ঘে রয়েছে বৃক্ষলতা গ্রহণ করে থাকে এবং তা বদলরে বায়ুমণ্ডলক বহুত মূল্যবান অম্লজান প্রচুর মাত্রার দিয়ে। এর শ্রোতাবন্ধু, স্পষ্ট অনুমান করা যাচ্ছে কি যেপরি জনসংখ্যা বৃদ্ধি প্রতিবর্ষ হেউছি, সেইপরি ভাবে আমি যদি আমার পরিবেশক যত্ন নকরিবা এবং বৃক্ষ নলগাইবা, তেবে আমাকু আগকু বহুত অসুবিধার সম্মুখীন হওয়াকু পড়িব। পরিবেশ যেউটাকি আম চতুর্পাশ্বরে ঘে রয়েছে প্রাকৃতিক বাতাবরণ। আম নিত্যদিনিয়া জীবনরে আমি আম প্রাকৃতিক পরিবেশক উপভোগ করে থাও। যেপরি বায়ু আমি প্রতিদিন নিঃশ্বাস প্রশ্বাসরে অম্লজান হিসাবে গ্রহণ করে থাও। জল নিত্যদিন জীবনচর্চার ব্যবহার করে থাও। বৃক্ষ লতা জীবজগত সবু প্রকৃতির এক অঙ্গ। সুস্থ বাতাবরণ প্রকৃতির সন্তুলনক বজায় রাখি থাকে। এহা ছড়া পৃথিবী উপরে সমস্ত জীব বৃক্ষলতা অভিবৃদ্ধি বা বংশবৃদ্ধিরে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে এই পরিবেশ সাহায্য করে থাকে। আম সুন্দর পৃথিবী পৃষ্ঠ প্রায় সাত ভাগর পাঁচ ভাগ অংশ জল দ্বারা আবৃত। সমুদ্র, হ্রদ, নদী, পুষ্করিণী ও অন্যান্য জলরাশি পৃথিবী পৃষ্ঠরে দেখা যাতে। সমস্ত জলরাশিকে নিয়ে বারিমণ্ডল গঠিত। সমস্ত জলর প্রায় শতকড়া ৯৭ ভাগ জল লুণিয়া। সাগর, সমুদ্র, মহাসাগর, হ্রদ আদি লুণি জলর আধার। মধুর জলর পরিমাণ পৃথিবী পৃষ্ঠরে মাত্র শতকড়া ৩ ভাগ। এহা নদী, হ্রদ, পুষ্করিণী, বরফ তথা মৃত্তিকা মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে। জল জীবন ধারণর মুখ্য উপাদান। প্রায় প্রত্যেক জীবর শতকড়া ৫০-৯০।

শ্রোতা বন্ধু আপনার শুনে প্রকৃতি ও পরিবেশ কার্যক্রম কার্যক্রমটি প্রযোজনা করলে নাগভূষণ মাঝি উপস্থাপনার বিনোদিনী পাত্র আসন্তু শুনিবা গীত অতীত কার্যক্রমের কথাচিত্র আনাড়ি এই গীতটি কণ্ঠদান করছেন মুকেশ।

রূপ ধরিলে মোহন মুরলি ধরি শ্রী করে নিশি হই অছি এগার দণ্ড অচেতন কলে পঞ্চম কাণ্ড সে রাধাপুর।